0: রেডিও এরি এফএম 98.6 আরে বাটা 102.7 বীরেন্দ্রনগর সুরখেত বাটা।
1: ডিপ্রেশন লাই বুঝৌ, জীবন রোজৌ।
2: জীবন মা উতার চড়াব আউনু স্বাভাবিক হো, তর লগাতার দুই হপ্তা ভন্দা বড়ি সময় সম্ম অত্যাধিক দুঃখী মহসুস হনু, কুনে কাম মা রুচি হারাউনু, ধেরেই ওয়া নিকে কম সুতনু, ভোক ঘটনু ওয়া বড়নু, থকান মহসুস হনু, আফুলাই বেকার ঠান্নু, ভবিষ্য প্রতি আশা হারাউনু ওয়া অব বাঁচন মন ছৈন জস্তা সোজ আউনু, ই ডিপ্রেশন কা সংকেত হন সকছন।
1: ডিপ্রেশন কমজোরি হইন, ইহ উপচার গর্ন সকিনে মানসিক স্বাস্থ্য অবস্থা হো। সহি সময় মা উপচার র সাথ পায়ে ধেরেই মানিস পূর্ণ রূপা নিকো ভয়ের সামান্য জীবন বিতাই রহেকা ছন।
2: যদি তপাইলাই জীবন সমাপ্ত গর্নে সোচ আইরহেকো ছ ভনে কৃপয়া একলাই নবস্নুহোস, আফনো পরিবার, সাথী, শিক্ষক, স্বাস্থ্যকর্মী ওয়া বিশ্বাসিলো ব্যক্তিসঙ্গ মনকা কুরা খুলস্ত ভন্নুহোস। তপাইকো জীবন অমূল্য ছ র সহযোগ উপলব্ধ পনি হুন্ছ।
1: আত্মহত্যাকো সোচ আইরহেকো অবস্থামা তৎকাল সহযোগ মাগ্নু জীবন বচাউনে পহিলো কদম হো। সবাই মিলের মৌন হইন সম্বাদ গরৌ। ডিপ্রেশনকো উপচার সম্ভব ছ, আত্মহত্যা রোক্ন সকিন্ছ, সাথ দিউ, আশা জগাউ, জীবন বচাউ।
2: যদি তপাইকো পরিবার, সাথী বা ছিমেকিমা কসৈলে নিরাশা ব্যক্ত গরিরহেকো ছ, আফুলাই বোঝ ঠানিরহেকো ছ, মৃত্যুকো কুরা গরিরহেকো ছ ওয়া একাএক সবাইসঙ্গ টাড়া হুন খোজিরহেকো ছ ভনে ত্যসলাই সামান্য রূপমা নলিনুহোস। উনিহরুকো কুরা ধ্যানপূর্বক শুন্নুহোস, দোষ নদিনুহোস, আলোচনা নগর্নুহোস র তুরুন্তই আবশ্যক সহযোগ খোজ্ন প্রোৎসাহন গর্নুহোস।
1: ভাবনাত্মক সহায়ক তথা আত্মহত্যা রোকথামকা লাগি 1166 মা সম্পর্ক গর্নুহোস। স্বাস্থ্য সম্বন্ধী পরামর্শকা লাগি হেলো স্বাস্থ্য 1115 মা ফোন গর্নুহোস। আবশ্যকতা পরে নজিকো স্বাস্থ্য সংস্থা ওয়া অস্পতালমা পনি তুরুন্ত সম্পর্ক গর্নুহোস।
2: স্বাস্থ্য সেবা নির্দেশনালয় কর্ণালী প্রদেশ দ্বারা জনহিতমা জারি সন্দেশ।